এ সকাল, এ সময়, এ মুহূর্ত বহুত খাস। বাস এবে পাই ইয়ে পুঁ থে আসবনি, তেমন চলতু না এ অফেরা সময়ক সজাই দেওয়া ভাল পাইবার প্রলেপরে, যা চিরদিন সহায়তা হব, স্মৃতির লফাফা হয়ে মন সিন্ধু করে। শুভ সকাল বন্ধু। শুনছেন 100.4 আকাশবাণী এফএম রিনবো কাটাকু মিউজিক মিত্র অনুসহ দিল সে দিল তাক।

আজ বিশিষ্ট ভারতীয় নাট্যকার অভিনেতা পটকথা লেখক ও চলচ্চিত্র নির্দেশক গিরেশ কর্ণাটকর জন্মদিন। 1938 মসিহা আজর দিনে জন্মিত এই দিগ্গজ কলাকার নিশান্ত, মন্থন, স্বামী, ইকবাল ও এক থা টাইগর পরি ফিল্ম রে নজর আসছন্তি তথা 1984 মসিহা রে আসিতিবা সিনেমা উৎসবর নির্দেশনা মধ্যে দেইছন্তি গিরেশ কর্ণাট। তবে জন নাট্যকার হিসাবে সে বেশি লোকপ্রিয়। নাটক তুগলক পাই সে রাষ্ট্রীয় স্তরের পরিচিত। তবে পদ্মশ্রী, পদ্মভূষণ, সাহিত্য একাডেমী পুরস্কার, সর্বোপরি জ্ঞানপীঠ পুরস্কার মধ্যে তাঙ্ক তালিকারে রয়েছে। সে আজি আউ নাহান্তি সত, হেলে তাঙ্কর অভিনয়, লেখন তথা নির্দেশনা সবুকিছি রহিব অমর ভারতীয় ধরোহর হয়ে।

সুরজনী 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসে দিল তক তো মর্নিং মেলোডি আজি কেমিতি লাগিলা নিশ্চয় আপন আমাকু মেসেজ করে জনাইবে ফিডব্যাক রে তেবে অবিকা সময় আজির প্রশ্নর

0: নিজ হাতে লুগা কাচান্তি এবং বহুত ভাল কথা এটা যে নিজকে বি ফিট রকিপারে আক্তির সঞ্চয় মধ্যে হব তেবে আগুক কলর যোড়ি হয়ে গেলে দেখি নেবা কি করছেন কল। হ্যালো
1: অশোক পণ্ডা মধুপাটনা কটক
0: কেমতি অছন্তি ভাই? নমস্কার,
1: ভালো আছি, আপন তো ভালো থিবে বলি আশা করছি।
0: হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, আজর টপিক উপরে কোন কইবে?
1: কইছি আপন তো বহু দিন গ্যাপ রে আসলে, আপনকে আমি মিস করছু।
0: আচ্ছা আপন মনে পকতলে সেতে পাই পৌঁছে গেলেন আপনক পাখরে
1: এবে কত শক্তি সঞ্চয় উপরে মু গুরুত্ব দিয়ে এবং কাইকি শক্তি সঞ্চয় করে না মোর যেতিকি দরকার ইলেকট্রিক সেতিকি ব্যবহার করে তথা তো অধিকা ইলেকট্রিক বিল দেওয়া পড়ব।
0: কেমতি শক্তি সঞ্চয় করতে
1: যেতিকি আবশ্যকতা আছে সেতিকি মনে করতো মু ফ্যান চলাইকি ব্যবহার করুছি, ফ্যান লগাইকি ব্যবহার করুছি, মু উঠিকি বাথরুম গলি কি অলগা কুয়াড়ে গলি মু সাঙ্গে সাঙ্গে ফ্যান সুইচ বন্ধ করিকি যায়।
0: ওকে ওকে,
1: ফ্যান বুলুথব আর মু চালিছি এইটা অসম্ভব, এইটি কেবে হুয়েনি।
0: আচ্ছা বহুত বঢ়িয়া, তা মানে আপনা পুরা বরাবর জগি থান্তি রে?
1: হ্যাঁ হ্যাঁ আজ্ঞা জগি থাকে, কাইকি না পকেট রু পয়সাটা যাচ্ছি না ইলেকট্রিক বিল দেওয়া পড়ুছি।
0: বাস তেণু করে বহুত ভালো কথা, আপন দুই উপায়ে সঞ্চয় করছেন, নিজ অর্থক বি সঞ্চয় কলে এবং শক্তিক বি সঞ্চয় কলে, বহুত বড়িয়া। ভাই নমস্কার,
1: ধন্যবাদ।
0: তো এইথিলে অশোক ভাই মধুপাটনা কটক, খুব সুন্দর কথা তাঙ্কর, বহুত ভালো লাগে তাঙ্কর সাথে কথা হলে, যে খুব সুন্দর কথা কইলে কলে যে আপন শক্তি সঞ্চয় কলে ডবল ফায়দা হব, মানে একরে তো পকেট সুরক্ষিত রহিব তা সহিত শক্তির অপচয় বি হবনি। তো এই কথা তাঙ্কঠারু শিখন্তু, আউ আমে আপনকঠারু শুনিবাকু চাহুচু যে আপন কেমতি শক্তি সঞ্চয় করন্তি, দেখিনা বাকি করছন্তি কল। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো নমস্কার, কি কহুচন্তি কোটু কহুচন্তি?
2: নমস্কার আপা, কেমতি আছন্তি?
0: বহুত বড়িয়া, উর্মিলা কহুচ?
2: আজ্ঞা।
0: সুধা সড়ঙ্গিরু?
2: আজ্ঞা।
0: কেমতি আছন্তি?
2: কেমতি আর কুহন্তুনি, খরার যে তাতি।
0: আচ্ছা মানে তাতি পুরো বেহাল করে দেউচি নাই?
2: নিহাতি নিহাতি, বহুত মঙ্গস্তরে।
0: আচ্ছা তবে আজর টপিক উপরে কোন কইবে?
2: নিশ্চিন্ত, যেহেতু এটা গৃহিণী সঞ্চয় করিবাটা আমার হুয়ে তো মানে বেশি আবশ্যক, যদি কিছু সঞ্চয় করছো পয়সা আকার হোক করেন্ট আকার হোক যে কোনো জিনিস তোম কামরে হি আসবে
0: নিহাতি নিহাতি।
2: আর দুইটা জিনিস কইবি, টিভি রেডিও ভিতরে মু সেটাকে টিকে সঞ্চয় করে টিকে কম করে দিতে, কিন্তু বাহারকু পড়াইতে কিন্তু মু রেডিওটা বাজি থাই।
0: আচ্ছা
2: তথাপি মতো কি কেতে জন কোন তো দাঁড়রে বলেছে রেডিওটা কাইবে আছে, মু বলে তোম কোন সুরাবনি। আৰু সঞ্চয় কৰিবা যেনেকি বৰ্ষা পৱন আহিলা বেলেগ আমি কৰেণ্ট ৰু বৰ্ড দিহু কৰ্ড কু কাঢ়ি দিলে হুয়ে তো আমাৰ ঘড় ঘড়ি মাৰি কেতিয়া পঢ়ি পাৰিব নাই সে বাবদ কিছু মানে আছে, কিছু সময় পৰে আমি কৰেণ্ট ৰু নবা তাৰ সৈতে সঞ্চয় যেন আমি বাহাৰকু যাওঁছে কিবা কৰে যাওঁছে নিশ্চিন্ত সেইটা বন্ধ কৰি যাব, লক্ষ্য ৰখিবা। গোটেই জনে কেমতি গিজেট সুইচটা আমাৰ মৰা হৈ যায় আমি ফুৰি পলাইছিলো, তাৰপৰা ফোন করি আমি পুকুরা ফোন কলা খন সে আসি বন্ধ কলা মানে অন্য মানুষ প্রায় রয়েছে না, কিন্তু যেড়ে যাচ্ছেন জিনিস চেক চেক করি বন্ধ করি জিয়াটা মো মতরে ভালো।
0: বহুত বড়িয়া, ভালো কথাটে কহিলে আপন, ডবল চেক করিকি নিহাতি ঘরু বাহারিবা দরকার তাকি এভাবে শক্তির অপচয় হবনি, যেমতি কি আপন ভুল বসত হয়ে গেল
2: টাঙ্কি আমার পানি লোড করিবা, সেইটা বি এবে ওটে সিস্টেম বাহার পাইলানি এলসিডি ভলিয়া সে মানে টাঙ্কি মনকু বন্ধ হয়ে যাবে, বহুত পদার পড়ুছিলা মোর বি কত সারা এমনি মু মোটর চালিয়ে দিয়েছি মোর পানি ভুল আসি তো সেটা লগাই দিলা দিন ঠারু মোর পুরা ঠিক ফুল হেলা সেটা মন সুইচ বন্ধ।
0: বহুত বড়িয়া বহুত বড়িয়া, তো এমতি সব সিস্টম যাহা বি আসুচি নুয়া নুয়া নিশ্চয় আপ্লাই করন্তু তাকি আমি অধিক রু অধিক শক্তি কু সঞ্চয় করি পরিবা নাই
2: নিশ্চিত। কেক এটা টিকে খাই পাইলুনি
0: নিশ্চয় নিশ্চয়, ওকে বহুত বহুত ধন্যবাদ রইলি,
2: থ্যাংক ইউ,
0: নমস্কার। তো এথিলে উর্মিলা সুধা সড়ঙ্গীর খুব সুন্দর সুন্দর কথা আমার সাথে শেয়ার কলে, যেমতি কি সে কহিলে ঘর বাহারিলা বেড়ে আপনার ডবল চেক করন্তু কালে কিছু সুইচ অন রহি যাইছি କିମ୍ବା ନୂଆ ନୂଆ ଯୋଉ ସିଷ୍ଟମ ଆସୁଛି, ଯୋଉ ଉପାୟରେ ଆମେ ଶକ୍ତି ସଞ୍ଚୟ କରିପାରିବା, ତାକୁ ନିଶ୍ଚୟ ଆପ୍ଲାଏ କରନ୍ତୁ। ତ ଆଗକୁ ବଢିବା ସମୟ ଗୋଟେ ବିୟୁଟିଫୁଲ

0: শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক মিউজিক মিত্র অনু রয়েছে যে আপনার সহ ডাইল ইন লাইভ চিটচ্যাট রে আজ আমি কথা হচ্ছে শক্তি সঞ্চয় সম্পর্ক করে যে বিষয় রয়েছে ঘরে আপন কেউ উপায়ে শক্তি সঞ্চয় করতে এ সম্পর্কের কথা হওয়া কহিলে ডায়াল করতু 0671230353 এবং কথা হওয়া আপনার রেডি হয়ে গেলে দেখি নেওয়া কি করছেন কল হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ হ্যালো নমস্কার কি কোথা কোথা
1: জি নমস্কার ম্যাডাম মো গুগুলি কোজি রাজহংস কটকরো
0: কেমতি আছন্তি গুগুলি
1: কি মো ভালো আছি
0: আপন ফার্স্ট টাইম করছন্তি
1: জি জি মো ফার্স্ট টাইম মে আপনকর কল
0: ওকে আগুর কল করছন্তি তাহলে আমার শোকু
1: জি জি জি কল করছন্তি
0: ওকে বহুত বড়িয়া কেমতি আছন্তি প্রথমে কোন্তু
1: জি বহুত ভালো আছি
0: গ্লোবাল
1: ওয়ার্মিং হওয়া দ্বারা গরম বি অধিক বড়ুচি আকর বিপি আই হচ্ছে আসে ইলনেস বি বড়ুচি তো যেমন আমি

ডায়াল ইন লাইফ চিট চ্যাটে আমি আজ কথা হচ্ছে কেমিতি করিবা শক্তি সঞ্চয় নিজ ঘরে আউ ডায়াল করে পারিবে আপনা 0671230315 3 এবং কই পারিবে আমাকু এ সম্পর্কে দিল সে দিল তক।

পরবর্তী গীতটি রিকোয়েস্ট করেছেন জলিল খান এবং সিমরন কটকরু। চলচ্চিত্র বেটার গোটে গীত শুনবাক চাইছেন এবং এই গীতটি শুনেবা চাইছেন সবু শ্রোতা সবু আর্টিস্ট মধ্যে এবং স্পেশালি শুনেবা চাহিদা টুনা ভাইনা রাজেশ নায়ক গরিব খান এবং বাসন্তী খটুয়া শহীদনগর ভুবনেশ্বর। ওকে তো চলতো শুনবা এই গীতটি।

টিউন করি সন্ধি 100.4 আকাশবাণী এফ এম রেইনবো কাটার দিল সে দিল তক স্টুডিওঘরে সময় 4:11 46 সেকেন্ড। অবভিয়াসলি এই যে গরম হাওয়া বাজুছে না, এই যে আফটরনুন, আকচুয়ালি এই আফটরনুন কু সুরিলা আফটরনুন করা পাই সুরিলা গীত সহ যদি সুরিলা আখুরস টিকি কিংবা পৈড় পাণি টিকি কিছু নহলে দহি পাণি টিকি হয়ে যায় তাহলে কুহতো তো কত মজা লাগিব। ডেফিনেটলি খরারু রক্ষা পাইবা, গরম রক্ষা পাইবা, আমি সমস্ত নিজ কেয়ার কু ধ্যানরে রাখি এইসব জিনিস তো করু, লেবু পাণি পিই দেবু কিংবা টিকি দহি পাণি পিই দেবু, কারণ শীতদিনিয়া মানে শীতদিনিয়া যদি এই টাইম হয়ে থাকে না হাতের গোটে কপ চা অলরেডি ধরা সরন্তা, কিন্তু এই যে খরা হচ্ছে না আউ টিকে পরে হয়তো টিকি চা দরকার হব, কিন্তু এবে টিকি ঠান্ডা ঠান্ডা লসি ঠান্ডা ঠান্ডা দহি টিকি লেবু পাণি সহ টিকি এনজয় করতে কিছু লভলি ট্র্যাকস। ইয়েস, সুদীপা পৌঁছে যাই আপনার পাখে এই সুন্দর আফটরনুন কু করা সুরিলা আফটরনুন, এবং গ্রহণ করতু সুদীপাত্র প্রগটে প্যার ভরা নমস্কার।

0: করিছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ নম্বর 0671230315 রে কল করি শেয়ার করি পারিবে যে কেবে নিজে হাতে কিছু গছ লাগাইছেন কি। হ্যালো,
1: জয় জগন্নাথ। নমস্কার।
0: জয় জগন্নাথ। কি কোথলে কোডু কোথলে?
1: মু রেডিও লাভর নারায়ণ প্রধান, বি বরমপুর, বগুড়া জেলা, গঞ্জাম।
0: আজ্ঞা, কোন গছ লাগাইছেন নিজে হাতে?
1: মু আমবাটে লাগাইছি জামকলি গছ, আউ বাউঁশ গছ, আউ গঙ্গশুলি গছ, আউ টগর ফুল, মন্দার ফুল লাগাইছি, ধরা মন্দার, তাও নালি মন্দার, আউ মল্লি ফুল লাগাইছি, বিষ লাগাইছি।
0: জামকলি গছ পূর্ব লাগাইছিলে না, এবে লাগাইছন্তি? হেলানি কোলি হেলানি?
1: হ্যাঁ, ফুল তো প্রায় সবুলে ফুটুছে, লোক আসে সকালে নৌ জামকলি গছ ছোটটা লগাইছি গোটে, কারণ মো ডায়াবেটিস অসুস্থ, আপনার কলে জামকলি তার ছেলে খাইলে তা কুড়ি খাইলে ডায়াবেটিস ভালো হবে, কিন্তু গছটা মুখে লগাইছি অল্প, মানে বেশি বড় হয়ে ছোটটা গছটা।
0: ওকে ওকে, বহুত বড়িয়া, থ্যাংক ইউ সো মচ কল করথিবার।
1: নমস্কার।
0: নম্বর 0671230315 রে আপনার বি কল করে শেয়ার করে পারবে কেবে নিজ হাতে কোন গছ লগাইছেন কি। হ্যালো,
2: হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার।
0: নমস্কার, কি কোথলে কোড়ু কোথলে?
2: বিজয় কুমার দাস, সৌরি হাট।
0: আজ্ঞা, কোন গছ লগাইছেন নিজ হাতে?
2: আজ্ঞা,
0: কোন গছ লগাইছেন নিজ হাতে?
2: তো মু আপ তো এটা ওটা অভ্যাস, মানে পিলা বেড়ু চাকুডা আম্ব পণস
0: পিলা বেড়ু
2: বাচ্চারি কিছু নষ্ট হয়ে গেছিল, তথাপি মন বড় ইয়ে করে পুনে লগাইছি।
0: ছোট
2: মন্দার ফুটুছি, মন্দার ফুটুছি, মল্লি তো বহুত ফুটুছি, টগর তরাট, আমি ব্যবহার করি আসছি, বাহার লোক ব্যবহার করছি, আমার পিলা মানুষ পরামর্শ দেবো তুমি গছ লগাও।
0: নিশ্চিত নিশ্চিত, সেটা আগে দরকার। বহুত বড়িয়া, থ্যাংক ইউ আপনার কল কলে নিজ মতামত শেয়ার কলে।
2: নমস্কার।
0: নমস্কার। নম্বর 0671230315 রে আপনার বি কল করে শেয়ার করে পারবে নিজ হাতে কোন গছ লগাইছেন।

আসন্তকালি প্রকাশ পাইব সিএচএসই দ্বারা পরিচালিত যুক্ত দুই পরীক্ষাফল এবং রাজ্যের বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। হীরাকুদঠারে সর্বাধিক তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। আঞ্চলিক সংবাদ আজ পাই এটিকি।

ट्यून करी शुंदी 100.4 आकाशवाणी एफएम रेनबो कटक दिल से ही दिल तक আমি সমস্ত জানিছো আম সমস্ত কিছু না কিছু হবি থাকে ড্রয়িং করা গীত গাইবা গপ বহি পড়া বুলিবা যা রেডিও শুনিবা টিভি দেখিবা কিছু লেখালেখি করা বিভিন্ন প্রকার হবি সমস্ত থাকে তবে সময় ক্রমে বহু জন আমি নিজ দায়িত্ব নির্বাহ করা কিংবা কর্তব্য পালন করা হো কিংবা যেকোন রিজন হো নিজ হবি কু ভুলে যাও না ভুলে যাও কহিলে ঠিক হবনি একচুয়ালি হবি মনরে থাকে কিন্তু সেটা করিবা পাই জোশ আসেনি নাই সময় মিলেনি কিংবা কইপারিবে করিবাকু সপোজ গপ্প বহি পড়িবাকু বসলে আপনার প্রথমে ভাবিবে মু যদি এটি 10-15 মিনিট গপ্প পড়িবি তাহলে সেই কামটা কেমতি হব মু যদি যদি ড্রয়িং করিবাকু বসিবি তাহলে এই কামটা কেমতি হব এসব বিভিন্ন প্রশ্ন বিভিন্ন দ্বন্দ্ব ভিতরে হবি বি কোঠি লুচি যায় তবে নিজের যত্ন নেওয়া সহিত নিজকে টাইম দেওয়া সহিত নিজ হবি কু বি টিকে টিকে সময় দিও দেখবে কত ভাল লাগবে কত রিল্যাক্স লাগবে যেতবে আপনার নিজ হবি কু নিজ টাইম ভিতর টিকে সময় কাঢ়ি সময় দৌড়।

টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক। রেইনবো এসএমএস রে পরবর্তী মেসেজ করেছেন নির্মলা বেহেরা, সন্তোষ বেহেরা, আদ্যাশা।

মানে আজ সকাল শুনে আপনার সাথী স্মৃতি সময় বর্তমান সকাল 7:40 আন্তর্জাতীয় সংগ্রহালয় দিবস প্রথম থর 1977 মসিহার ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম বা আইকম দ্বারা আরম্ভ করা যাই ফ্রেন্ডস, যার উদ্দেশ্য লা লোকমানক মধ্যে সংগ্রহালয় প্রতি আগ্রহ বড়া এবং ঐতিহ্যক সুরক্ষিত রক্ষার বার্তা পৌঁছাইবা। বন্ধু, আজ বিশ্বর 150 অধিক দেশে এই দিবস পালন করা যাচ্ছে। তবে চলিত বর্ষর এই যে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে 2026 র থিম রয়েছে মিউজিয়ামস ইউনাইটিং আ ডিভাইডেড ওয়ার্ল্ড, অর্থাৎ বিভক্ত বিশ্বক একতার সূত্রে বাঁধুছি সংগ্রহালয়। কেতে সুন্দর বার্তা না! আজি সময়ের যেটি মানুষ ভাষা, ধর্ম, জাতি এবং সংস্কৃতি বিভক্ত হয়েছে, সেটি সংগ্রহালয় সমস্ত গোটিয়ে মঞ্চে আনি ছিড়া করে দেউছি। কারণ ইতিহাস সমস্তঙ্কর, এই সংস্কৃতি সমস্তঙ্কর এবং এই ঐতিহ্য মধ্য সমস্তঙ্কর।